0: मानुष के
1: 94.4
2: टाइम चेक এখন সময় সকাল 7টা
3: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, আটাশে আষাঢ়, ২৬শে মহরম, ১২ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিউলি রানী বালা। শুরুতেই শিরোনাম। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হল চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতা শিক্ষা দেওয়ার উপর গুরুত্বারোপ তথ্য সম্প্রচার মন্ত্রীর। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করল ইরান। ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এবং হারারেতে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল, মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্য সেবার উপর জনগণের আস্থা বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে DMCN-দের ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার সকালে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। পরে তারেক রহমান উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের কথা মন দিয়ে শোনেন।
3: ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা যেটা বর্তমানে ২৩০ বা ২৪০, এটা কমিয়ে ১৫০ বা এর চেয়েও কম করা প্রয়োজন।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হয়।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে চিকিৎসকদেরকে রোগীদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্য সেবার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনার আহ্বান জানান।
5: মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগের শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন।
2: প্রাথমিক স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
5: আমরা হাসপাতালগুলোতে সিকিউরিটির জন্য ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো ৫,০০০ MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত চার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
2: অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান বলেন,
5: আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো ৫,০০০ MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। করেছে। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত চার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
2: অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক, সেন্টার অব এক্সিলেন্স অ্যান্ড কম্পাশন ফর পেশেন্ট

0: হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে।
1: চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসকদের পেশাগত প্রতিযোগিতার মধ্যেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বেড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার ও প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন গতকাল চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা এবং হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এদিকে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলার রামুতের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। টেকনাফে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাজাহান চৌধুরী। সেন্ট মার্টিন ইউনিয়নে ও কোস্টগার্ডের পক্ষ থেকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জেলার সকল স্লুইস গেট পানি প্রবাহের জন্য খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদে আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহদে আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। মাহদে আমিন আরও বলেন, আজ প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন। স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জরুরি ভিত্তিতে 2 কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, যা দ্রুত মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। মাহদে আমিন জানান, উপকূলবর্তী এলাকা কোস্টগার্ড, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং বিভিন্ন জেলায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশন মোকাবেলা পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধসহ মেডিকেল টিম কাজ করছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি গতকাল কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তা শিক্ষা, যেখানে

0: প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।
1: আসল জ্ঞান পেতে গেলে পরে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গার্জিয়ান, আমাদের সামাজিক পরিবেশ এবং বড় বড় মনীষীদের জীবন তারা কিভাবে যাপন করেছে, সেই সমস্ত এক্সট্রা একাডেমিক লেখাপড়া, কারিকুলাম বহির্ভূত যে লেখাপড়া, সেই লেখাপড়াগুলি করা এবং আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, মানব সন্তানের মধ্যে সর্বশক্তিমান যে প্রতিভা দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সেই প্রতিভাগুলিকে উৎসাহিত করে তাহলে কিন্তু আজকের প্রতিভাবান শিশু ভবিষ্যতের একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নেতা, একজন বিজ্ঞানীতে পরিণত হয়।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে যান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন ও উৎপাদন বাড়ানো জরুরি, তবে পরিবেশ ধ্বংস করে কোনো শিল্প কারখানা করা যাবে না। তিনি গতকাল রাজধানীর পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার ময়মনসিংহ জেলার নান্দাইলকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি গতকাল ময়মনসিংহ জেলার নান্দাইলে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা ও পৌরসভায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে জোয়ার বইছে, নান্দাইলও তাতে সামিল হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। বর্ষা মৌসুমের শুরুতে আবারও ডেঙ্গুর সংখ্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং এডিস মশার বিস্তার এবারও পরিস্থিতি জটিল করে তুলতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা দেখেছে দেশ। মশক নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। তথ্য বলছে, 2016-17 অর্থ বছর থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত মশা নিয়ন্ত্রণে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ব্যয় করেছে প্রায় 1,000 কোটি টাকারও বেশি। তবুও প্রতি বছরই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে। চলতি মাসেই মশাবাহিত এ রোগে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা 22 দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত 7,557 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেশ আগেভাগেই প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদৌস বিনতে রহমান,
5: ডেঙ্গু মোকাবেলার জন্য বর্ষা মৌসুম আসার আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া হয়। এখন সেখানে প্রথমেই কিন্তু আমরা একটা জরিপ করেছি, এটা হলো প্রাক বর্ষা জরিপ বলা হয়। জরিপ করে আমরা ফাইন্ড আউট করেছি যে কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে রয়েছে, কোনগুলো মাঝারি, কোনগুলো হলো সাধারণ। যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সেই এলাকাগুলোতে আমরা একদম বিশেষ ক্রাশ প্রোগ্রাম, স্পেশাল যে ক্রাশ প্রোগ্রামটা 7 দিন ব্যাপী ওখানে চালানো হয়েছে।
4: আর কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো উৎস ধ্বংস করা।
6: আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ অনেক বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে, যদি আমরা এখনই এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি। সিটি কর্পোরেশন গুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রম গুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভি সাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
4: ডেঙ্গু মুক্ত ঢাকা করতে প্রয়োজন সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা, কার্যকর ঔষধের ব্যবহার এবং নাগরিকদের শতভাগ সচেতনতা। কর্তৃপক্ষের কাজের স্বচ্ছতা আর জনগণের দায়িত্বশীলতায় পারে ঢাকাবাসীকে একটি নিরাপদ ও মশামুক্ত বছর উপহার দিতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর অনুমোদিত নৌপথে জাহাজ প্রবেশের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিকল্প কোন রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টার বিষয়ে সতর্ক করে তেহরান। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস IRGC-র নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের নতুন যে কোনো সামরিক ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলেও জানানো হয়। IRGC আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ফি অনুমোদনের প্রস্তাব পর্যালোচনা করছে ইউরোপ। তবে এই ফি প্রণয়নের বাধ্যতামূলক না হওয়ার পাশাপাশি জাতিসংঘের বৈশ্বিক নৌ পরিবহন নিয়ন্ত্রক সংস্থার সমর্থন সাপেক্ষে এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা ইরানের প্রতি হরমুজ প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই জলপথ ব্যবহারকারী কোন জাহাজে হামলা না করার নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: যুক্তরাষ্ট্রের মিসৌরিতে চতুর্থ শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ক্রিকেট হারারেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গতকাল বাংলাদেশ 7-0 স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:19 এবং সূর্য অস্ত যাবে 6:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করল ইরান। ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সুইজারল্যান্ডের মোকাবেলা করছে। নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7-0 হারাল বাংলাদেশ।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4

0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই

0: আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: বাইজা বুঝা তামাত্তাম।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চাকে প্যাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: Mike.
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন এবং আমিও অনেক বেশি ভালো আছি, যদিও বৃষ্টি পড়ছে বাইরে, মানে অসম্ভব রকমের বৃষ্টি পড়ছে, শুধু একটু একটু না, ঠিক আছে? এবং বাইরে কিন্তু প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড রাস্তা, একদম পুরো ব্লক বলা যায় এক কথায়, ঠিক আছে? এবং যারা অফিসের জন্য বের হচ্ছেন বা যাদের টাইমলি অফিসে জয়েন করতে হবে, সো তারা কিন্তু অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন। আমি মিনিমাম 1.5 ঘন্টা আগে বের হয়েছি, সো আমি মাত্র এসে পৌঁছালাম, তো বুঝতেই পারছেন তার জন্য একটু লেট হয়েছে। সো আমাকে আই থিঙ্ক মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, আই হোপ। যাই হোক, হয়তো অনেকে আমার জন্য অপেক্ষা করছিলেন, মর্নিং মাইকের জন্য অপেক্ষা করছিলেন, তানহার জন্য অপেক্ষা করছিলেন, বাবা আবার অনেকে কিন্তু অপেক্ষা করছিলেন না, কারণ আজকে যেহেতু একটা খুবই কি বলে সিরিয়াস একটা ম্যাচ চলছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে, তো অলরেডি দুই দলই কিন্তু একটি করে গোল দিয়ে দিয়েছেন। আমি কিন্তু বাসে করে আসতে আসতে খেলার ঠিক সমস্ত কিছু ইনফরমেশন এবং সমস্ত আপডেট কিন্তু আমি রাখছিলাম, তো আমি কিন্তু আপনাদেরকে সেই আপডেটগুলো জানিয়ে দিব এবং খেলা সম্পর্কে আরও অনেক কিছু তথ্য এবং মজার মজার ইনফরমেশন শেয়ার করবো। তবে তার আগে একটা ব্রেক নিব এবং আমি ফেসবুকে পোস্টটাও করে দিচ্ছি, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন আর আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 নম্বরে facebook address facebook.com/ilovethakafm। তো আপনাদেরকে মর্নিং মাইকে স্বাগতম জানাচ্ছি, আশা করি সবাই জয়েন হয়ে গেছেন এবং আমাকে শুনছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং একটু ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত, সো স্টে টিউনড।

0: Vaccination Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: মর্নিং মাইক।
1: সো লাভলি পিপল, বুঝতেই পারছেন যে মৌসুমের সাথে সাথে মানুষের মনের অবস্থাও কিন্তু এখন অনেক বেশি ফুরফুরে, কারণ স্পেশালি যারা আর্জেন্টিনার ভক্ত তাদের তো আসলে আজকে একটা সেই রকম একটা ঘুম হবে, যদিও আজকে রবিবার, সো সপ্তাহের শুরু, সো আজকে চাইলেও কিন্তু অফিস কামাই দেওয়া যাবে না। বৃহস্পতিবার হলে হয়তো বা আমি বলতাম যে আজকে ছুটি নিয়েই নেন, কিন্তু ছুটি না নিয়েও আজকের দিনটা কিন্তু অনেক বেশি ফুরফুরা কাটবে আর্জেন্টিনা ভক্তদের জন্য, তাই না? সো 113 মিনিটের মাথায় খেলা শেষ হয়েছে এবং ফাইনালি কিন্তু আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচে 3-1 গোলে জিতে গেছেন আর্জেন্টিনা। আসলে এটা অলওয়েজ আমরা দেখেছি যে যতই আমরা পচাই না কেন, যতই আমরা দুষ্টামি করি, যাই করি না কেন, তর্ক বিতর্ক ঝগড়া, আসল রেজাল্টটা কিন্তু আপনাকে খেলার মাঠেই দেখতে হয়, তাই না? আপনি যদি ভালো খেলেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি খারাপ খেলবেন আপনি খারাপ রেজাল্ট পাবেন। এটা নিয়ে আসলে যতই আমরা যুদ্ধ ঝগড়া করি না কেন, এটার রেজাল্ট তো আমরা পেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, কোয়ার্টার ফাইনালে কিন্তু আর্জেন্টিনা জিতে গিয়ে সেমিফাইনালে নিজের জায়গা করে নিয়েছেন এবং সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছেন ইংল্যান্ড, এবং সেটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা দল। সো আর্জেন্টিনার জন্য কিন্তু অবশ্যই অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল, এবং আমি চাইবো যে যারা আমাদের দেশের অন্যান্য দল করছিলেন তারাও যেন আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, কারণ আমরা তো সবাই ভাই ভাই বন্ধু, তাই না? তো বন্ধুকে তো অবশ্যই সাপোর্ট করা যায়, তাই না? যাই হোক, 10 মিনিটের মাথায় কিন্তু অ্যালেক্সিস গোলটি দিয়েছিলেন প্রথম আর্জেন্টিনার হয়ে, এবং তারপরে কিন্তু প্রায় অনেক লাইক 67 মিনিটের মতো কিন্তু 1-0 গোলেই ছিল, এবং তারপরে ওই 67-এর মাথায় কিন্তু ড্যান হচ্ছেন যে সুইজারল্যান্ডের প্লেয়ার, সে হচ্ছে গোল দেন, তখন 1-1 গোলে একটা সমতা হয়েছিল। তারপর যেটা হয় যে 112 মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজ, অনেক ফেমাস এবং অনেক পছন্দের একজন প্লেয়ার অনেকের, সে কিন্তু 112 মিনিটের মাথায় গোল দেন, এবং 113 মিনিটের মাথায় কিন্তু গোল আরও একটি দেয় আর্জেন্টিনার, সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় মার্টিনেজ। তো যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে যে এই যে আর্জেন্টিনা জিতে গেল, এবং আশা হয়তো বা আপনারা অনেক বেশি খুশি এখন, হয়তো বা এক্সাইটেড, এবং রাস্তা হয়তো মিছিল বের হয়ে গেছে, যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সো এই বৃষ্টির দিনে আমার মনে হয় যে আজকে একটা পার্টি করাই যায় আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, একটা চা পার্টি বা একটা খিচুড়ি পার্টি বা একটা বার্বিকিউ পার্টি করা যায় রাতের বেলা। যাই হোক, আপনারা কে কিভাবে সেলিব্রেট করছেন এই আর্জেন্টিনার জয়কে আমাকে কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিন। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM, আর আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আশা করি সবাই এনজয় করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে শুনবেন। তো চলুন এখন আরেকটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বর এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। তো আমি গল্প করছিলাম যে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচে কিন্তু জিতে গেছে আর্জেন্টিনা। যাই হোক, এটা নিয়ে আর কথা যতই বলবো কম হয়ে যাবে আর কি। তা আমরা একটু অন্যদিকে কি বলে মুভ করি, তাই না? তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট কিন্তু এবার আবারও বাংলাদেশের সামান জার সাইদ জিতে গেছেন। আপনি কি জানেন? সেটা জানেন না, আমি জানি সেটাই, সেই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই ধরনের মজার মজার ইনফরমেশন এবং গল্প শেয়ার করতে চলে এসেছি। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের 2026-এর মুকুট জয় করে নিয়েছেন সামান জার সাইদ। শনিবার 11 জুলাই সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিন 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু অলরেডি পোস্ট আপলোড করে দিয়েছি, চাইলে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। তো চলুন আবারও একটা গান শুনে আজ 26-এর মুকুট জয় করে নিয়েছেন সামান জার সাইদ। শনিবার 11 জুলাই সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিন 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু অলরেডি পোস্ট আপলোড করে দিয়েছি, চাইলে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। তো চলুন আবারও একটা গান শুনে আসি, ইয়ে জো হালকা হালকা সুরুর হ্যায়। এই গানটা আমার খুবই পছন্দ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডিস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার একটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। ambarity আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন অলরেডি 10:30 বাজে। তো চলুন ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ে আসি। আমি একটা পোস্ট আপলোড করেছিলাম সকালে যে খেলার ওপিনিয়ন কি জানান এবং বাংলাদেশের রেফারিরা আপনারা জেগে উঠুন। তো সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। লামিয়া জান্নাত লিখেছেন আর্জেন্টিনা টিম জিতলো। আর্জেন্টিনা টিম জিতে গেছে, এটা তো আমরা দেখেই ফেলেছি। কিন্তু আমি যখন পোস্টটা করেছি তখন কিন্তু আমরা জানতাম না যে আর্জেন্টিনা জিতে যাবে এবং লাস্ট মোমেন্টে একটা গোল হবে। যাই হোক, দেলোয়ার বডিগার্ড লিখেছেন আজকের খেলাটাও আর্জেন্টিনা জিতবে, এইমাত্র একটু ঘুমিয়ে স্বপ্নে ফিফার একটা সিক্রেট বৈঠক দেখলাম, মেসির বাবাও ছিল সেখানে। বাহ, খুব ভালো, অসাধারণ। মেসির বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? জার্মানিকে? ওকে, দেখা যাক। জুবের আহমেদ, যে সুন্দর লাগে রে তোমাকে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আরমান রনি, আপনারা খেলতে পারেন না, 10 জনের সাথে 11 জন খেলেছে, তারপরও 130 মিনিট খেলা লেগেছে। আরে বাবা, 130 মিনিট লাগুক আর 150 মিনিট লাগুক, সেটা যেই হোক খেলা তো জিতেছে, তাই না? এবং লিগেলে জিতেছে। আপনাদের দলের প্লেয়াররা যদি, আমি জানি বাংলাদেশে কোনো সুইজারল্যান্ডের ভক্ত নেই, কিন্তু তারপরও আজকে কিছু মানুষ কিন্তু জোর করে সুইজারল্যান্ডের ভক্ত সেজে বসে আছে। তাদেরকে বলা হয় যে গুপ্ত, তাই না? সেই গুপ্ত মানুষজন কিন্তু, যদি আপনারা, আপনাদের প্লেয়াররা ভুল করে, কোনো ফাউল করে, তবে অবশ্যই রেফারিকে লাল কার্ড দিতেই হবে, তাই না? এখানে তো কিছু করার নেই, এটা তো খেলার একটা নিয়ম। যখন খেলাটা শুরু হয় তখন কিন্তু সেই নিয়মগুলোকে ভালো করে পড়ানো হয় প্রত্যেকটা খেলোয়াড়কে, বাট তারপরও যদি সেই ভুল করে ফেলাস, তবে ভুলের মাশুল তো দিতেই হবে, তাই না? আলামিন সর্দার, শুভ সকাল। শুভ সকাল সবাইকে আরও একবার জানিয়ে দিচ্ছি, এবং আশা করি সবাই অনেক এনজয় করছেন এবং হ্যাপি আছেন। বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার একটা মন হয়তো চাচ্ছে। আচ্ছা, বৃষ্টির দিন হলে কেন খিচুড়ি খেতে ইচ্ছা করে, এইটা কি মানে বলতে পারবেন যে কেন বৃষ্টির দিন আসলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে? এটা নিয়ে অনেক ধরনের কথা বা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কি না এটা কিন্তু আমি জানি না। যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। ওকে, তো চলুন এখন আবারও একটা ব্রেক নিব, গান শুনবো। কোথায় পাবো তাহারে গানটি? এটা আমি আমার আজকে যারা যারা আর্জেন্টিনা মানে এন্টি আর্জেন্টিনা যারা ছিল তাদেরকে আমি ডেডিকেট করছি। ওকে, সো বুঝে নেবেন গানটা কেন আপনাদেরকে ডেডিকেট করছি, সো বাকিটা তো ইতিহাস। ওকে, আমি একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা এতক্ষণ শুনছিলেন মর্নিং মাইক, আমি তানহা ছিলাম আপনাদের সাথে, আর আপনারা এতক্ষণ ছিলেন ঢাকা এফএম 90.4 এ। সো আশা করি ঢাকা এফএম 90.4 অল ডে টিউন করে থাকবেন, এবং ঢাকা এফএম 90.4 এ কিন্তু অনেক মজার মজার মজার মজার শো এবং ভিডিও ফেসবুক পেজে অনেক মজার মজার ভিডিও পোস্ট শেয়ার করা হয়। সো সেখানে কিন্তু অবশ্যই বেশি বেশি ফলো রাখতে হবে, মানে একদম ফেভারিটে দিয়ে রাখতে হবে। ওকে, সো ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে শো এর টাইম এবং আদার্স ইনফরমেশন জানতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। আর আমি আজকে বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, গল্প করেছি, আড্ডা দিয়েছি এবং আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছি। সো আগামীকাল আবারও ঠিক সময় মতো চলে আসবো, মানে ঠিক সকাল 8টায় চলে আসবো, প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে আমি তানহা থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো আপনারা চাইলে কিন্তু সেখানেও আমাকে শুনতে পারেন। তো চলুন এখন একটা মানে কি বলে বিদায় নিয়ে চলে যাই, তবে আবারও কিন্তু আগামীকাল ঠিক সময় মতো চলে আসবো, তো আপনারাও চলে আসবেন ঠিক সময় মতো। ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করবেন এবং আমার জন্য অনেক বেশি ওয়েট করবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 95.4

0: ত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের মধ্য দিয়ে গড়ে ওঠে এই অবিস্মরণীয় গণ আন্দোলন। জুলাই অভ্যুত্থান, ঢাকা FM 90.4।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: Barnes Boy.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আর আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: আজি আজি খেলতেছি না কানা মাছি, কারণ চলতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। আর লগে আমগো বন্ধু বান্ধব যারা আছেন এগুলোকে আমার খেলাও চলতেছে। চক্কর বক্কর বাতচিত আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4। অনেক বন্ধুরা মনে করছিল আমি মিলাই ফেলবো না, বন্ধু সব কথা তো আর মিলানের লেখায় না, কিছু কিছু ফ্লোতে আগে পড়ে, এটা আপনার বুঝতে হবে। তো আপনি এই জিনিস খেয়াল করবেন, কোনো কবি বা কোনো সায়ের যখন আর কি শের করতে থাকে তখন নর্মালি কোনো যে ধরেন যে আপকো দেখা তো এসা লাগা মনে করে যে পরের টবুজে মিলে, কিন্তু আসলে হ্যাঁ কবে চাইছিল যে আপনার দেখার পরে আমার আসলে মনে হইতেছে যে এরকম হয়ে যায়। এনিবে রাফা লিখছিল কে, থ্যাংক ইউ ভাইয়া কমেন্টটা পড়ার জন্য। আপনার কথাগুলো শুনে আসলে অনেক ভালো লাগলো আর সাহস পেলাম, দেখি আজকে রাতে আর এমন হয় নাকি। আপনার আর কোনো শ্রোতার কি এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে কখনো, শুনতে পারলে ভালো লাগবে। ধন্যবাদ আপনারে রাফা। রাফা আমাকে একটা শো হয় যেটা লোকের প্রতি শুক্রবারে রাইতের 11টা বাজে অমানিসা। আপনি খালি এইটা আপনার মতো না, আরও অনেক ধরনের ঘটনা ওই জায়গার মধ্যে পাইবেন, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তারপরে কোনো ভৌতিক ঘটনা, এই সবগুলি আপনি পাইবেন কিন্তু এই অমানিসা শোয়ের ভিতরে, যে জায়গায় সাফিয়ান রনি থাকে। তো আপনি আলবত জয়েন করতে পারেন ওই শোতে প্রতি শুক্রবার রাইতের 11টায়। আচ্ছা এদিকে আছে আমাকে কোন বন্ধুরা দেখি, আসসালামু আলাইকুম, শুভ দুপুর জানাই, কি লিখবো বুঝতে পারছি না, মনটা ভালো নাই, তবু সাথে আছি রায়ন সৈয়দ। রায়ন সৈয়দপুর লেগে তালে হইব, কারণ বন্ধু আপনি বুঝবার না পেরেও কিন্তু লিখে লাইছেন, কংগ্রেচুলেশন ম্যান। ওকে এই জায়গায় লিখছিল গিয়া আমাকে এক বন্ধু, আচ্ছা অ্যাপ্লয়া জানাইছেন, আলবত আমরা জানাবো, তবে আপনি আমার মনে হয় যে একটু আপনার ফোনটাও রিস্টার্ট দিবার পারেন বন্ধু, অনেক সময় ফোনের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয়, তো আপনি একটু রিস্টার্ট দিলে অথবা যদি ক্লিন করেন, আমি এই ফাঁকে একটু টেকের একটা তথ্য আপনারা দিয়ে দিই। আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, কিন্তু আমরা ওইটার যে ক্যাচেসগুলো থাকে এগুলো আমরা কিন্তু মানে ক্লিন করি না। আমরা যে প্রতিদিন ইউজ করতেছি ফোনটা, এটার কিন্তু আসলে স্টোরেজগুলো কিন্তু ফুল হইতে থাকে, তো ওই ক্ষেত্রে আপনি আলবত কিন্তু ওই যে সেটিংস থেকে অ্যাপ ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আসলে এই জিনিসগুলো ক্লিন রাখতে পারেন, তাহলে আপনার ফোন কিন্তু আসলে নর্মালি এখন যেরকম আছে এর চেয়ে বেশি ফাস্ট হইব, এবং আপনি অন্যান্য কাজগুলো ঠিকঠাক মতো করবো পারবেন আর কি, এটা লোকের বিষয়। আর এদিকে কমেন্টের মাধ্যমে অনেক বন্ধুরা আমার লোকে যুক্ত হয়েছে, আমি একটু কমেন্টে যাবো, যাওয়ানোর কিছু নেই, কমেন্টটা হেরা করে দিছে, আমি আবার কই যাবো, আমি হেনতেই পড়তেছি আর কি। ওকে আয়ান রয়, হাই ভাইয়া যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে, একটা কথা কি জানো, ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে কিন্তু তাদের সাপোর্টারদের শুধু একটা জিনিস নেই, তা হলো লজ্জা। আমি আচ্ছা না এটা ও ব্যাপার বিভিন্ন ধরনের না, এটা আসলে কি এটাই লোকের ওয়ার্ল্ড কাপের একটা মজা আর কি, এরা কোনো না কোনোভাবে থাকবে, এটা ব্রাজিলের ফ্যান হোক জার্মানির ফ্যান হোক, জার্মানির গুলা খুব বেশি নাই কিন্তু পর্তুগালের ফ্যান আছে, তো এটা একটা থাকে। আর এই জায়গায় একটা কারেকশন আছে, ব্রাজিলের মানে যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি ফিফা ওয়ার্ল্ড কাপ, তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু দুইটা, হ্যাঁ দুইটা লোকের ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আমি আগের এপিসোডে করেছিলাম, আর বাকি যে তিনটা ওটা লোকের জুলে রিমার ট্রফি, তখন ফিফা ওয়ার্ল্ড কাপের জন্ম হয়নি ঠিক আছে, তখন জুলে রিমার ট্রফি পাইছিল। তো যদি আপনি 5টা ওয়ার্ল্ড কাপ করেন বা ফিফা ওয়ার্ল্ড কাপ, তাহলে এই জায়গার তথ্যটা ভুল, দুইটা ফিফা ওয়ার্ল্ড কাপ এবং তিনটা লোকের জুলে রিমার ট্রফি। আচ্ছা উম্মে রায়হান আছে, হ্যালো সিবাদ ভাই উপস্থিত, শুভ দুপুর, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ উম্মে রায়হান, ভালো আছে। আপনারা দিয়ে আজকাল দেখাই যায় না কাহিনী কি গন্ত। আমি অঙ্কুর বড়ুয়া, শুভ বিকাল সিবাদ ভাইয়া, কেমন আছেন, সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, শুক্রিয়া অঙ্কুর। আরও আছে আয়সা আক্তার আলো, ভাই কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো আছে। তামিম আহমেদ আছে, আমগুলোকে সিফাত ভাইয়া আছেন কেমন, চিনছেন নি মোরে, মুসিরেটের থেকে লিজা কইতেছি, তোমার পুরনো ফ্রেন্ড লিজা, আপনি কি বৃষ্টিতে গেছেন গা ভিজা, ওয়ে মিলে গেছে গা। সিলেটের কি অবস্থা বন্ধু, আপনি জানেন আপনার এরিয়ার কি অবস্থা? এই জায়গা আছে প্রতিবাদী যুবক, আচ্ছা বোঝে না সে বুঝে না, এই গানটা প্লিজ শুনান বন্ধু, আমি রিকোয়েস্টে গান প্লে করতে পারি না, দুঃখিত। আফরোজা পলি আছে, বৃষ্টি ভেজা দুপুরে সুস্বাগত সিফাত ভাইয়া, ইতি আপনার নতুন শ্রোতা, জান্না তারা জ্যোতি, আপনি জীবনে পুরান হইবেন না, আমি গত এক মাস ধরে আপনার শুনতেছি নতুন নতুন, এবার একটু পুরান হন। সুস্মিতা বিশ্বাস সিরাজগঞ্জ থেকে, লিও কিরম আছেন শিবুদা, আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি আছেন কেমন, খেলায় জিতে গেছি না, ভালো তো থাকবো, অবশ্য খেলায় হারলেও আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকতো না, কারণ আমি এবার প্রতিটা ম্যাচ দেখতেছি এই চিন্তা করি যে হেরে যাবো গা, কারণ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটা ব্যক্তিগতভাবে যদি কই, আমার একটা ইচ্ছা ছিল এটা লোক মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ দেওয়া আর্জেন্টিনার হাতে, তো এটা আদি খেলেছি 2022, তারপরে এই যে এখন যে খেলতেছে সুন্দর খেলতেছে, অনেক দূর পর্যন্ত গেছে, দেখা যাক ফাইনাল পর্যন্ত যাক, যে কোনো জায়গা থেকে বাদ হয়ে যেতে পারে, এটা খেলারই অংশ, এটা কোনো ব্যাপার না। আচ্ছা এই জায়গায় আছে লোকিয়া, 2009 সাল থেকে আপনার তো শুনছি, আমার আর পারুল হুনতেন আপনার প্রতিবাদী যুগ, অনেক অনেক সুক্রিয়া, কিন্তু আপনার নামটা তো করেন না বন্ধু। লোক আমাকে বন্ধু কে আউরাখালী বাজার থেকে হুনতেছেন, নাম কি, নাম তো কন্যাকা। আচ্ছা এই জায়গায় আছে লোকিয়া, আফরোজা সরকার সীমা লিখছে, সিফাত ভাইয়া তোমার কথাগুলো সুইট লাগছে কিন্তু দুঃখের বিষয় আমি তোমার ভাষায় কথা বলতে, দুঃখের কিছু নাই তো বন্ধু, আমিও তো আপনার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, দুঃখ পাওয়ার কিছু নেই, আমাদের দেশটা ছোট হইলো অনেক বড়, এই জায়গার ভিতরে অনেকগুলো অঞ্চল অনেকগুলো ভাষা, মানে ভাষার অনেক ধরন আছে, প্রতিটা ভাষাই বিভিন্ন মানে ভিন্ন রকম সুন্দর, সবার সব কিছু পার্থক্য বিষয়টা এমন না, আমি ঢাকায় ভাষা পারি অন্যান্য ভাষা যে পারি বিষয়টা তেমন না, তাই না? তো এটা নিয়ে দুঃখের বিষয়ের কিছু নেই, কোন যে আমি এটা চেষ্টা করি শিখার লেগা হয়তো বা সামনে পারবো। চম্পারা নিয়ে আছে, ভাই হারতে হারতে জিতে গেলাম, না এরকম মনে নেই যে হারতে জিতে গেছি গা, এটা মনে হচ্ছে একটু স্লো হয়েছে খেলাটা, কিন্তু হারতে হারতে জিতছে এটা মনে হয় না, মনে হয় নেই, যাই হোক চম্পারা নিয়ে এটা আপনার হয়তো বা মনে হইবার পারে। তুহিন খান আছে গাজীপুর কালীগঞ্জ থেকে শুনছি, ওকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে চম্পারা লিখছে, তুমি কি সিলেটের? না বন্ধু প্রশ্ন আয় না, কারণ সিলেটের আমি ঢাকায় ভাষা শোকরুমকে লেখা। আচ্ছা লাল কার্ড লয়ে অনেক কথাবার্তা হইতেছে, আচ্ছা লাল কার্ড লয়ে কথাবার্তা একটু পরে হইতেছে, থাকে নামগুলোকে মনে করাই দেন একটু, ঠিক আছে? এনজি গানটা শুনবো, যেহেতু ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কথাবার্তা হলো, ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা গান শুনে ফেলাবো, যে গানটা আসলে সবার হৃদয়ের মধ্যে আছে, ওটা হলো গিয়া কেনানের গান ওয়েভেন ফ্ল্যাগ। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: চক্রবক্কর চক্রবক্কর চক্রবক্কর বাতচিত।
3: চক্করবক্কর বাতচিত চলতেছে ঢাকা FM 90.4 এ। আপনার বন্ধু সিফার আপনার লগে আছি, আর এই আয়োজনটা আপনি পাবেন প্রতি রবিবার দুপুর 2টাতে লইয়া বিকাল 5টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। আমরা গানে যাওয়ার আগে কইতেছিলাম যে আজকের খেলা লইয়া একটু কথাবার্তা কওনি যায়, এটা লইয়া লাল কার্ড নিয়ে, এটা নিয়ে অনেক আবার আছে, অনেক মানুষজন আছে না, আবার আলাদা আলাদাভাবে হিগাইত হয় কোনটার নিয়ম কোনটা কিরকমের কন কেমন লাগে। যাই হোক, গ্যাঞ্জেটা লোকের কথা, এটা অন্য দল হইলো, এটা আসলে করতাম যতটুকু মাথার ভিতরে আছে। ওইটা লোকে আছে এমবোলো যেটা করছে, ওটা লোকে প্রথমে একটা হলুদ কার্ড উনি পাইছে, পাওয়ার পরে পরবর্তীতে এইবার ওয়ার্ল্ড কাপের যেই রুলসগুলো আছে আপনার রুলসগুলো একটু খেয়াল করতে হইব। এটা লোকে যে আপনি যদি কোনো কারণ মানে কোনো কারণ ছাড়াই অথবা দেখা গেছে যে আপনি মানে ফেক কোনো ধরনের কোনো ডাইভ দেন বা মানে ফেক একটা আপনি ইনজোর হওয়ার একটা অ্যাক্টিং করেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে হলুদ কার্ড খাইবেন। আর যেহেতু এমবোলোর আগের থেকে একটা হলুদ কার্ড আছিল এবং তার পরবর্তীতে আরেকটা হলুদ কার্ড তিনি পান, এই কারণে কিন্তু দুইটা হলুদ কার্ড মিলা লাল কার্ড, এটা তো জানেন নাকি? এটাও আবার কই দিব পয়লাতে। আচ্ছা, এখন যেটা লোকে যে এমবোলো কেলে গায়ে আপনার এই হলুদ কার্ডটা দিতে হইলো, কারণটা হইলো গিয়া যে আপনি যদি দেখেন মানে খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন জিনিসটারে, ওটা লোকে যে উনি কিন্তু পুরো টোটাল যে রেফারি আছিল পুরো রেফারিরই কিন্তু প্রতারণার মধ্যে ফালাই দিচ্ছে উনার অ্যাক্টিনের মাধ্যমে, ঠিক আছে? এবং পরবর্তী যেমন পারেদেশ সম্ভবত উনি আর কি হলুদ কার্ড খেয়েছিল, কিন্তু পরবর্তী যখন VAR দ্বারা চেক করা হইলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং মোটামুটি বেশ ভালো সময় নিয়ে কিন্তু চেক করা হয়েছে, তখন কিন্তু দেখা গেল হচ্ছে যে হ্যাঁ আসলে ওইভাবে পায়ের কোনো কানেকশনই লাগেনি, হ্যাঁ নিজে নিজে আর কি থাকে, আছে না অনেকগুলো প্লেয়ার আর কি ওরকম আর কি লাভ দিয়ে আর কি পড়ে গেছে, পয়রা হ্যাঁ মনে করেন গ্যারান্টি দেওয়া শুরু করছে যে পাও ভাইঙ্গা ছিঁড়া ছুড়া গেছে গা, পরে যখন VAR চেক করলো দেখলো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মানে পুরো টোটাল খেলাটারে পুরো টোটাল মানে রেফারিরে উনি প্রতারণার মধ্যে লয়ে পড়ছেন এই এমবোলো, ঠিক আছে? এবং উনার এই প্রতারণার কারণে কিন্তু আর্জেন্টাইন একজন ডিফেন্ডার কিন্তু হলুদ কার্ড খেয়েছিল, যেটা পুরোপুরি আসলে অনৈতিক, একেবারেই অবিচার, কারণ উনি এটা করেই নেই, এই কারণে তো হ্যাঁ পানিশমেন্টটা দেওয়া যায় না। তো এই কারণে কিন্তু বেসিক্যালি দুইটা হলুদ কার্ড খাওয়ার কারণে কিন্তু হ্যাঁ সুন্দরভাবে লাল কার্ড খাওয়া কাঁদতে কাঁদতে বাইরে যাগে, যদিও আসলে আমরা চাই না আসলে কোনো প্লেয়ারই আপনি যাকে, আমরা চাই যে মোটামুটি সুন্দর একটা খেলা হোক, কিন্তু এই ধরনের অ্যাক্টিন এই অ্যাক্টিনের ব্যাপারে কিন্তু এইবার ফিফা আসলে অনেক বেশি পরিমাণ কঠোর। এর আগেও একটা ম্যাচে যেমন ধরেন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের যে ম্যাচটা ছিল ওটার ভিতরে কিন্তু আলমিরনের সেই কার্ডের পরে এই নিয়মের আত্মপক্ষ সমর্থনে কিন্তু ফিফা কইছিল যে এর মাধ্যমে একটা ভুল সিদ্ধান্ত সুধরে নেওয়া যায়, ঠিক আছে? তো বুঝতে হবে এইটাই কিন্তু ফার্স্ট এমবোলো যে আর কি এইভাবে আর কি ধরাটা খাইলো আর কি, সরমের কথা আর কি। যাই হোক, এটা খেলারই একটা পার্ট, আসলে কোনোটাই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো চান্স নেই, কারণ এত বর্তমান সময়ে এত বেশি পরিমাণ ক্যামেরা VAR এত বেশি পরিমাণ ডিজিটালাইজ, সেই ক্ষেত্রে আসলে চুরি করার জায়গাটা আসলে নাই। তো ওই ক্ষেত্রে যারা যারা চুরির জায়গাটা খুঁজেন বা ওইটা একটা কারণ বাই করার চেষ্টা করেন, এটা যে কোনো দলের ক্ষেত্রে হোক, ওইটা আসলে একটা বাহানা খোঁজা ছাড়া আসলে আর কোনো কিছুই না। আর এটা যদি মানে এইবার মানে ফুটবল ফিফার ভিতরে কিন্তু আমরা বেশ অনেকগুলো একদম পুরা কঠোরভাবে কিন্তু এরা এই জিনিসগুলোরে মেনটেন করতেছে, যে ফাউলগুলো মানে কোনো গোল হওয়ার পর এটার আবার চেক করা যে এটা কি ঠিকঠাক মতো গোল হয়েছে কিনা, তারপর কেউ ফাউল করলো ওইটা ঠিকঠাক মতো ফাউল হয়েছে কিনা, আবার অনেক ক্ষেত্রে কিন্তু ছেড়ে দিতেছে যে গেঞ্জি দিয়ে ফালাই দিছে, ওকে ফাইন ছেড়ে দিছে, আচ্ছা ঠিক আছে খেলাটা চলতে থাকুক, বারবার খেলা বন্ধ করলে এমনও দর্শক খুব বেশি পরিমাণ বিরক্ত হয়। তো বিভিন্ন কারণ কিন্তু থাকে। তো লাল কার্ডের ঘটনাটা আসলে এরকম ছিল আইন অনুযায়ী এবং ওইটা সিস্টেমেটিক ওয়েতে একদম পুরোপুরি 100% রাইট কারেক্ট একটা সিদ্ধান্ত। আর যদিও এই জায়গার মধ্যে আমার অন্যান্য অনেক বন্ধুরা অনেক কথা কইবারই পারেন, কইতেই পারেন, কোনো সমস্যা নেই। facebook.com/ILoveDhakaFM এটা লোকে আমাকে পেয়ে যেই পেজ আয় কিন্তু আপনি আপনার কথাবার্তা মূল্যবান কথা মন্তব্য আমার জানাইবার পারেন। এই জায়গায় আছে লোকা কি মুসলিম ভয়েস বাংলা, আমি তুহিন আউরা খালি বাজার থেকে শুনছি, তুহিন স্বাগত জানাইতেছি বন্ধু আপনারে। আয়ান রয় আছে রংপুর থেকে আমগুলোকে জয়েন করছিল, আর এদিকে আছে আমগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বন্ধুরা আমগো ইন্টারন্যাশনাল বন্ধু জুয়েল যুক্ত হয়ে গেছে, কি জুয়েল আপনি কই? ও আচ্ছা আছে, ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরো সময়। অনেক অনেক শুকরিয়া বন্ধু, আছেন কি মন আপনি? আপনাদের দেখাই যায় না এখন। কি খবর বদ্দা, কেন আসো? সিডাং ডুবে যাইতেছে, দুই তিন ডুবে গেছে পাহাড় ছাড়া, এখন ঠিক মতো বিদ্যুৎ থাকে না। নিজু, আমরা আসলে এই ধরনের সংবাদগুলো পাইতেছি, প্রথমত আপনার স্বাগত জানাইতেছি এবং আমরা আলবৎ দোয়া করি। আর আমরা কিন্তু কইতাছিও যে ওই জায়গায় আশেপাশে যাদের এরম মনে করেন সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা সবাই সবার বিপদে আপদে আগায় যাবো। এটাই তো আমগো বাংলাদেশের সবার মধ্যেই কিন্তু এটা আছে। আমরা বিভিন্ন সময় এই জিনিসটা দেখছি যে আমরা একজন একজনের বিপদে আরেকজন কিন্তু আমরা দাঁড়াই যে এই এই ধরনের যে সমস্যাগুলো হয়, স্পেশালি প্রাকৃতিক যে দুর্যোগের ব্যাপারটা। তো ইনশাল্লাহ দোয়া করি যেন এটা খুব দ্রুত যেন ঠিকঠাক হয়ে যায়। ঢাকার অবস্থাও, ঢাকার ভিতরে কিন্তু বেশ কিছু রাস্তায় অনেক পানি জমছে, অনেক জ্যামজট দেখা যাইতেছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে একটা মানে এরকমই একটা প্রাকৃতিক দুর্যোগের বা এরকম একটা অবস্থা যেটা থেকে আসলে বাইরে হইতে হইলে আমগরে এন ধৈর্য ধরা ছাড়া আর কোনো ওয়ে নেই, এবং পানিগুলো আসলে সরাই দিব স্বচ্ছ বড় কথা। এই মুহূর্তে ঢাকায় তো বৃষ্টি নেই, কিন্তু আকাশের যে অবস্থা, বৃষ্টি যে কোনো সময় আবার আইবার পারে। আচ্ছা, লিখছে তিন ভাগের দুই পানির নিচে, এক ভাগ তো পাহাড়। হ্যাঁ, বুঝতে পারছি নিজু, আমরা এই খবরগুলো পাইতেছি। দোয়া রইল অনেক অনেক, আর আপনার অনেক অনেক শুক্রিয়া। আপনি এই মুহূর্তে হয়তো বা চিটংয়ে আছেন যদি আমি ভুল না করে থাকি। তো যাক, আমরা আরও কথাবার্তা কমু। চিটাংয়ে আছে আমগো নিজু, তো নিজু মোটামুটি নিজুর কাছ থেকে আমরা এই তথ্যটা পেলাম, শুক্রিয়া নিজু আপনারে। আমরা এই মুহূর্তে একটু গানে যেতে চাই, গানের বিরতিতে পরবর্তী ঘন্টায় আবার ফিরতেছি। যে গানটা আপনার লেগে প্লে করতেছি বন্ধু, ওটা হলো গিয়া তানজিল মিসবার গান সোনা বন্ধের গায়ে। হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফএম 90.4 এর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

Chocorbocor. Chocorbocor Batchit. চক্করবক্কর বাতচিত আপনি শুনতেছেন বন্ধু ঢাকা এফএম 90.4 শেষ ঘন্টা শুরু হয়ে গেছে কিন্তু যা যা লিখবেন আলবত ফেসবুকের ফ্যান পেজে কমেন্ট আকারে লিখবেন অথবা হোয়াটসঅ্যাপ করে আজকে এসএমএস পড়তেছি না সমস্যা নেই সপ্তাহের পরের যে শোগুলি থাকবে ওগুলোর ভিতরে আলবত চেষ্টা করবো এসএমএস পড়ানোর লিগে আর এই বৃষ্টির দিনে কি আবার বাইরে বেরো মানে যদি খুব বেশি পরিমাণ কাজ না থাকে তাহলে বাইরে না অনেকে আবার দেখ রাস্তায় পানি জমছে তো দেখা গেছে অটো বা রিক্সা এগুলো যদি বাইরে আর কি দেখা গেছে ওগুলো তো আর দেখবার পারতেছে না কন্ট্রোল হারায় ফেলে বড় বড় গাড়ি থেমে যায় আর ওই জায়গার মধ্যে রিক্সা তো খুব বেশি যদি কাজ না থাকে বাইরে আসলে বাইরে এই পানি পনির ভিতরে দিয়ে বা এই বৃষ্টির মধ্যে না হাঁটাটাই ভালো সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ওটা হলো এই বৃষ্টির ভিতরে কিন্তু আপনি দেখবেন যে এই কারেন্টের খুঁটি মুটি বা যা থাকে আমার ঘরের ভিতরে যদি কোনো লাইন যদি মনে করেন একটু লিকেজ থাকে তো এগুলো কিন্তু আর্থিং হয়ে থাকে বা ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি আয় থাকে ওই সব জায়গার ভিতরে তো আপনার ঘরের যে বাচ্চারা আছে ইভেন তো আপনি নিজেও একটু সাবধানে এই যে অনেক সময় না আমরা রাস্তা দিয়ে আটখা মনে করেন মানে এই যে কারেন্টের একটা খুঁটিতে লাল্লা করে ঘুরতে যায় মানে দরকার নাই ওইটার দরকার নাই মানে যেহেতু সব জায়গায় এত এত বৃষ্টি হইতেছে একবারে ঝুম বৃষ্টি হইতেছে দিনে রাইতে চব্বিশ ঘন্টা জন খুশি তখন তো ওই ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা রিস্ক কিন্তু থাকে যায় তো আপনারা একটু সাবধানে মানে এই কি কয়টার এই যে রাস্তাঘাটে চলাচলের সময় এগুলো একটু সাবধানে ধরবেন ঘরের যে সুইচ আছে এগুলো একটু খেয়াল রাখবেন যে বাচ্চারা ধরতেছে কিনা কোনো আর্থিং হয়ে রয়েছে কিনা ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখবেন যাই হোক কথাবার্তা কইতেছিলাম আমাকে যে বন্ধুরা আছেন সব বন্ধু করে অনেক অনেক শুক্রিয়া যে আমাদেরকে জয়েন করানোর লেগে ঢাকা এফএম 90.4 চলতেছে চক্করবক্কর বাতচিত এবং শেষ ঘন্টা শুরু হয়ে গেছে সিফাতের লগে এই ঘন্টাটাই আছে আপনার লগে আপনার কথাবার্তা পড়বো বিভিন্ন বিষয়লিয়া কথাবার্তা কমু এটা হলো মূলত উদ্দেশ্য আর কি তো তারপরে যারা যারা আমার যে বন্ধুরা লিখবার চান আর আলবত লিখবার পারেন আমার পাঠাবার পারেন হোয়াটসঅ্যাপে আপনার কথাবার্তা 01841904904 এই নম্বরটাতে মাসুদ রানা আছে আমার লগে ভাই এফ এম শোনা যাচ্ছে না রংপুর থেকে সুরঙ্গ মাসুদ হ্যাঁ সুরঙ্গ মাসুদ এর লাভ কি হয় না আমি তো কি কমো হেন কয়েও তো লাভ নেই হ্যাঁ তো শুনতেছে না আচ্ছা যাই হোক এদিকে আমগুলোকে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা আছে অনেক বন্ধুরা জয়েন করছে আমাকে হোয়াটসঅ্যাপে সিফাত ভাই ভালো আছেন খুব বৃষ্টি হচ্ছে মুম্বাই গুজরাট কেরালা অন্ধ্রপ্রদেশ কেরালা সব জায়গায় বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশ সব বৃষ্টি হচ্ছে এখান থেকে আচ্ছা এটা হলো আমগো বন্ধু আমগো রাকিবুল খান আপনার অনেক অনেক শুক্রিয়া মানে আমগো দেশ পার্শ্ববর্তী দেশ সব জায়গায় আসলে বৃষ্টি আর বৃষ্টি যারা যারা বৃষ্টি চাইছিলেন এই যে দেন কত বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা শেষ হয়ে যাওয়ার পরে যে গরমটা পড়বো এটা হলো আরও ভয়ঙ্কর যেটা মনে হইতেছে আর কি তো যাই হোক সবাই সুস্থ রাখুক সৃষ্টিকর্তা আমরা এটি দোয়া করি আমার লগে আছে রিমা আর্জেন্টিনার খেলা কেমন দেখলে ভালোই দেখছি আলবত ভালোই দেখছি আর যেহেতু আমগো পছন্দের টিম এবং আর্জেন্টিনা বর্তমানে মানে 2022 মানে একদম সদ্য চ্যাম্পিয়ন তো ওই ক্ষেত্রে আলবত আর্জেন্টিনা ওইটা বুঝেই খেলতেছে অ্যাজ এ দর্শক হিসেবে আমার কাছে একটু স্লো মনে হয়েছে শেষের দিকে গিয়ে আবার ঠিকঠাক আছে তবে এই খেলাটা আমার মনে হয় যে সামনের দিকে যায় ওনারা আরও ফাস্ট করবো এটা স্ক্যালোনিয়ার মেসি ভালো বুঝে আসলে আমি যদি মাঝখান দিয়ে বুঝাই আমাকে বাংলাদেশের ভিতরে হাজার হাজার রেফারি হয়ে গেছে যেমন আমি আবার নতুন করে কোনো কোচ হতে চাই না অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে দেওয়ার জন্য সাথে আছে পুরো সময় জুড়ে শুক্রিয়া বন্ধু আরও আছে আমাকে ভাইয়া আপনার এই শো বাদে এই অন্য কোনো শো হয় আচ্ছা এটা জিজ্ঞেছিলেন এই শোটা হলো স্পেশাল শো বন্ধু প্রতি রবিবারে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকায় আবাসে এই শোটা হয় বাকি আরও 2টা শো পাবেন আপনি এই সপ্তাহের মধ্যে প্রতি মঙ্গলবার এবং বুধবার বিকাল 5টা থেকে ঢাকা মেট্রো 9040 ওই জায়গায় কিন্তু আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলি ঠিক আছে ওই জায়গায় একটু খেয়াল রাখতে হবে আর কি তো ওই জায়গার ভিতরে খুব বেশি কথা না পড়লো আমাকে আড্ডাবাজি চলতে থাকে যাই লিখছে এখন বাইরে সবচেয়ে ভয়ঙ্কর হলো বিদ্যুতের তার লিকেজ আমি এটাই কইতেছিলাম নিজেও এটা কিন্তু জানাইছে খুব ভয়ঙ্কর একটা ভিডিও দেখছিলাম কারো এমন মৃত্যু না হোক আমরা আলবত চাই না আসলে কোনো ধরনের মানে দুর্ঘটনা ঘটুক এবং তারপরেও যেহেতু এত এত পানি উঠে গেছে বিভিন্ন জায়গার ভিতরে আমরা তো এই জায়গার থেকে কইতেছি ওই জায়গার অবস্থাটা তারা আসলে খুব ভালো জানে আমরা তাকে লেগে দোয়া করি আলবত এবং যার যার সহযোগিতার যতটুকু সামর্থ্য আছে আলবত সেটা আমগো এই ভাই বোনগুলো প্রতি আগায় যেতে হইব কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হইব ঠিক আছে আচ্ছা আমরা আবার গানে যাবোগা আমার বন্ধু বান্ধবগুলো কইতেছি আচ্ছা একটা বিষয় নিয়ে আলাপ করা ছিল এটা লোকে এই যে এই ওয়ার্ল্ড কাপে যে লাস্ট ম্যাচের ভিতরে কতগুলো রেকর্ড হইলো ওইগুলো নিয়ে কথাবার্তা কইতেছি তবে তার আগে একটা সেরকম গান হইনা ফেলাম ওই যে আমগো মাহাল্লার গানই আমগো হায়দার ভাই গাইছে হায়দার হোসেনের ফাইসা গেছি অ্যালবাম থেকে ফাইসা গেছি মাইন গেছি ভাই শুনতে থাকেন লগই থাকেন আমি

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM।

0: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
2: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
3: Shunchen Dhaka FM 90.4.

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে। স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার। স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: mind you born for.
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাত্র, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নীলুফার জাহান। শুরুতে শিরোনাম, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত দুটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত। ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক প্রস্তাব। এবং বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল ইংল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের DIG, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানকার জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ধানমন্ডি, গুলশান এবং বাড়িধারা লেক সংস্কার ও সংরক্ষণ এবং যথাযথ সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে সমন্বিত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে ধানমন্ডি লেক সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া গুলশান ও বাড়িধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী 6 মাসের মধ্যে পুরোপুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়সীমার মধ্যে ঢাকার আমিনবাজার ও মাতোয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দুটি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বলা হয়, চীনের CMEC গ্রুপ উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 25 বছর প্রতিদিন ঢাকা শহরের প্রায় 3,000 টন বর্জ্য ব্যবহার করে 42 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতোয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় 3,500 টন বর্জ্য ব্যবহারের মাধ্যমে বছরে প্রায় 15,000 টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় 81,000 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্য সেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদের রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
3: মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারে নয়, বরং এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার উপর নির্ভর করে।
1: জাতীয় সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংসদ সদস্যরা। এ সময় তারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের কফিনে ফুল দেন। আগে জানানো হয়েছে, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এবারে শুনুন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
4: 1931 সালের পহেলা ডিসেম্বর দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক নিভৃত পল্লী থেকে শুরু হয়েছিল যে জীবনের পথ চলা। নিজ মেধা, সততা আর প্রজ্ঞার জোরে সেই জীবনই একদিন আসীন হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। রাজনীতির সেই অভিভাবক, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চিরতরে বিদায় নিয়েছেন। তার এই মহাপ্রস্থানে বাংলাদেশের রাজনৈতিক আকাশে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা ও গভীর শোকের কালো ছায়া। দেশের চরম ক্রান্তি লগ্নে যিনি বারবার ত্রাতা হয়ে হাল ধরেছেন, দল মত নির্বিশেষে ছড়িয়েছেন ব্যক্তিত্বের দ্যুতি, তার এই প্রস্থান দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সুদূর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে সুপ্রিম কোর্টের আঙিনায় যিনি ছিলেন আইনের এক প্রদীপ্ত বাতিঘর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার যে রাজনৈতিক যাত্রা, তা এদেশের সংসদীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা এবং দেশের সংকটময় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গুরুদায়িত্ব যেভাবে তিনি সামলেছেন, তা আজ ইতিহাস। আইন, শিক্ষা, পররাষ্ট্র কিংবা গণপূর্ত, রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি রেখে গেছেন তার দূরদর্শিতার চিরস্থায়ী স্বাক্ষর। তার সেই বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অবসান ঘটল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও কীর্তি এদেশের মানুষকে পথ দেখাবে আজীবন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে আজ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা তার বর্ণাঢ্য কর্মজীবনে স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ আগামীকাল বেলা তিনটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দলটির পক্ষ থেকে আগামীকাল ঢাকা সহ সারা দেশে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির অংশ হিসেবে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। বাংলাদেশ বাড়ি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ এক প্রতিবেদনে কেন্দ্রটি জানায়, দেশের তিনটি নদীর পানি পাঁচটি পয়েন্টে বেড়েছে। সাঙ্গু নদীর পানি বান্দরবান ও দোজাহারি, কুশিয়ারার পানি মার্কুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে শুনুন সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন।
6: টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সাত জেলায় 58টি উপজেলা, 386টি ইউনিয়ন এবং 11টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার 1,131টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত জেলার সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, এনজিও এবং স্থানীয় সমাজকর্মীদের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এদিকে চট্টগ্রামে বৃষ্টি কমার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত লোকজন। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলার অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীও। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে বন্যা ও পাহাড় ধসে অনেকজন নিহত হয়েছেন। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজার বন্যা পরিস্থিতিতে পানিবন্দী হয়ে পড়েছে 2,50,000-এরও বেশি মানুষ। ডুবে গেছে জেলার বিভিন্ন সড়ক, ঘর বাড়ি ও ফসলি মাঠ। সেই সাথে অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানিয়েছেন, মৌলভীবাজারে সব কটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ক্রমাগত বৃষ্টিপাত, মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় জনমনে এখনো স্বস্তি ফেরেনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে। সরকারিভাবে এখন পর্যন্ত 110 মেট্রিক টন চাল, নগদ 5,00,000 টাকা, 350 প্যাকেট শিশু খাদ্যসহ প্রায় 4,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে গত দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ নদীর পানি বাড়ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: এদিকে টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী শিক্ষার্থীসহ সকল সাধারণ নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপদ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি 27 ও 32 নম্বর, মোহাম্মদপুর, শাওড়াপাড়া এবং কালশী এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চট্টগ্রামের জন্য 50 লাখ টাকা ও 1000 মেট্রিক টন চাল এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার জন্য 30 লাখ টাকা ও 700 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করেছে। এছাড়া কক্সবাজারের জন্য 20 লাখ টাকা ও 250 মেট্রিক টন চাল এবং সিলেটের মৌলভীবাজারের জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। এর আগে দেশের 64 জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে নগদ 4,60,00,000 টাকা ও 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের এই কঠিন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএনবি, মোহরা ও দক্ষিণ কাঁঠালী এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের জান আলিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী প্লাবিত ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, আজ থেকে ঢাকা কক্সবাজার, কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। এবছর প্রাথমিক বৃত্তি পেয়েছে মোট 79,246 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,965 জন পেয়েছে ট্যালেন্ট পুল এবং 46,281 জন পেয়েছে সাধারণ বৃত্তি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 969টি শিশু। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় শেখ হামাদ 1995 সাল থেকে 2013 সালের জুন মাসে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগের আগ পর্যন্ত দেশটি শাসন করেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে 4 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানি হামলার জবাবে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায় তারা ইরানের 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দরি দেওর, জাস্ক ও আসালোহ শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খেলার খবর, ক্রিকেট। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর শীর্ষে উঠল ইংল্যান্ড। র্যাঙ্কিং তালিকায় ইংল্যান্ড ও ভারতের সমান 268 করে রেটিং আছে, তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে টি টোয়েন্টির সেরা দল এখন ইংল্যান্ড। ঘরের মাঠে ভারতকে 5 ম্যাচের সিরিজে 4-0 ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিং এর শীর্ষে উঠে তারা। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। আজ সকালে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে এবং এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের এবং বুধবার রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গৃহীত 2টি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবীণ রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন, জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অব্যাহত, ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত 1,05,00,000 টাকা ও 2,050 মেট্রিক টন চাল বরাদ্দ। এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল, প্রধানমন্ত্রী শোক প্রকাশ। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রক এফএম 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাইয়ের দিনগুলো মনে করিয়ে দেয় পরিবর্তনের শুরু হতে পারে সাহসী কণ্ঠ থেকে। থেমে গেলে চলবে না, ন্যায়ের পক্ষে থাকতে হবে অবিচল। ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Chen Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 93.4
1: উফ, শান্তি নাই রে।
2: আছে
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটু কাটা আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: ঢাকা এফএম 90.4
2: সারা দেশে
5: সবার সাথে।

Zone 10, Talk FM 90.4. একটুখানি সবুজ খুঁজি এক